শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই অক্টোবর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানি বিজ্ঞানী সোয়াই কেনসো অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং সক্রিয় অনুঘটন আবিষ্কারের জন্য এবছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী দুজন বিজ্ঞানীর মধ্যে একজন মনোনীত হয়েছেন। হত্যা ও ডাকাতির সন্দেহে একজন মেরিন সদস্যকে গ্রেপ্তারের পর জাপানের ওকিনাওয়া জেলার মার্কিন সামরিক বাহিনীকে 48 ঘণ্টার জন্য কার্যকলাপ স্থগিত রাখার এবং এক মাসব্যাপী নৈশকালীন সান্ধ্য আইন জারির নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন মেরিন কোরের 20 বছর বয়সী ল্যান্স কর্পোরাল ডেভিন জেকব ব্যালার্ড শনিবার নাহা শহরে একটি হোটেলে 39 বছর বয়সী এক স্থানীয় মহিলাকে হত্যা করে তার মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। মেরিন কোরের ফুতেনমা বিমান স্টেশনে কর্মরত ব্যালার্ডকে রবিবার গ্রেপ্তার করা হয়। ওকিনাওয়া অঞ্চলের সমন্বয়কারী এবং তৃতীয় মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সেনা অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল বেঞ্জামিন ওয়াটসন মঙ্গলবার গভীর রাতে মানদণ্ড ও শৃঙ্খলা শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ওকিনাওয়ায় অবস্থানরত সকল মার্কিন সামরিক কর্মীকে বুধবার দুপুর থেকে 48 ঘণ্টার জন্য ইউনিটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ তিনি দিয়েছেন। এই সময়কালে ঘাঁটির বাইরে অবাধ কার্যকলাপ এবং মদ্যপান নিষিদ্ধ থাকবে। এছাড়াও শুক্রবার থেকে শুরু করে 30 দিনের জন্য সামরিক কর্মীদের মধ্যরাত থেকে ভোর 5টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বলেছেন যে মার্কিন সামরিক সদস্যদের জড়িত থাকার ঘটনা স্থানীয়

সম্প্রদায়গুলির মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে এবং এমন ঘটনা কখনোই ঘটা উচিত নয়। বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কিহারা মার্কিন সামরিক বাহিনীর করা ঘোষণার বিষয়টি উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে যে ওকিনাওয়ায় মোতায়েন সামরিক বাহিনীর সকল সদস্য আগামী 48 ঘণ্টার জন্য তাদের ইউনিটের কার্যক্রম স্থগিত রাখবে এবং মাসব্যাপী নৈশকালীন সান্ধ্য আইনের আওতাভুক্ত থাকবে। তিনি বলেছেন, তার ধারণা এর থেকে আভাস পাওয়া যাচ্ছে যে মার্কিন বাহিনী ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং শৃঙ্খলা কঠোর করতে ও এর পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। মার্কিন পক্ষ যে তাদের কর্মপন্থা নির্দেশিকা আরও পর্যালোচনা করবে সে বিষয়ে তিনি অবগত আছেন উল্লেখ করে কিহারা এরকম ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা অব্যাহত থাকার আশা প্রকাশ করেছেন। জাপানের একটি প্রধান ব্যবসায়িক লবির প্রধান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কম্পিউটার সিস্টেম হ্যাক করার প্রচেষ্টা এবছর 2025 সালের তুলনায় 50% বেশি বৃদ্ধি পেয়েছে। জাপান অ্যাসোসিয়েশন অব কর্পোরেট এক্সিকিউটিভসের চেয়ারপারসন ইয়ামাগুচি আকিও মঙ্গলবার তার বক্তব্যে IBM জাপানের একটি গবেষণার উদ্ধৃতি দিয়েছেন। ইয়ামাগুচি সেই কোম্পানিরও চেয়ারম্যান। তিনি বলেছেন, সমিতির সদস্যদের প্রতি তিনি তাদের সিস্টেমের দুর্বলতাগুলো দূর করার আহ্বান জানিয়েছেন। ক্রমবর্ধমান অত্যাধুনিক সাইবার হামলার হুমকির মুখে জাপানি কোম্পানিগুলো তথ্য নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের জরুরি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এটা হচ্ছে সিস্টেমে বিনিয়োগ করার প্রয়োজনীয়তার অতিরিক্ত। চলতি বছরের শুরুতে জাপান ইউজার্স অ্যাসোসিয়েশন ফর অফ ইনফরমেশন সিস্টেমস প্রকাশিত এক জরিপে তথ্য সুরক্ষায় অভিজ্ঞ কর্মীর গুরুতর ঘাটতির ইঙ্গিত পাওয়া গেছে। বিক্রির পরিমাণ কমপক্ষে 100 বিলিয়ন ইয়েন বা প্রায় $630 মিলিয়ন এমন প্রায় 3/4 ব্যবসা প্রতিষ্ঠান জানিয়েছে যে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সামলানোর জন্য পর্যাপ্ত কর্মী তাদের নেই। এই জরিপের ফলাফলে 10টি শিল্পখাতের 950টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিক্রিয়া প্রতিফলিত হয়েছে। এদিকে হ্যাকিংয়ের শিকার হওয়া সম্পর্কে জানানো জাপানি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সাইবার হামলার লক্ষ্যের মধ্যে রয়েছে পশ্চিম জাপানের একটি রেল পরিচালনা কোম্পানি এবং ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান সিটিজেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বুধবার গাজায় ইসরায়েল ও ইসলামপন্থী গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার 3 বছর পূর্ণ হল। প্রায় 1 বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী বিরতি দিয়ে হামলা চালিয়ে যাওয়ায় মানবিক পরিস্থিতি এখনো মারাত্মক রয়ে গেছে। গাজা ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, লড়াই শুরু হওয়ার পর থেকে 74,245 জন মারা গেছেন। অন্যদিকে গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মারা গেছেন 1,462 জন। জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ভূখণ্ডের 3/4 বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শীতকালীন বর্ষা মৌসুমের আগে প্রায় অর্ধেক মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। এতে বলা হয়েছে, মানুষের এখনো প্রাণঘাতী ঝুঁকির মুখোমুখি হওয়া অব্যাহত আছে। রমেশ আহমেদ ও তার 6 জনের পরিবার বাস্তুচ্যুত হয়ে একটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনে বসবাস করছেন। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তাঁবুতে থাকার চেয়ে ভালো হবে ভেবে সেখানে তারা চলে গিয়েছিলেন। আহমেদ বলেন, স্থানচ্যুতি হলো আত্মার দেহত্যাগ করার মতোই। সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে এটা। আপনাকে আমি বলতে পারি, এটা হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কাঠামো বোর্ড অব পিস গত মাসে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে। তবে ইসরায়েল জোর দিচ্ছে যে হামাসকে প্রথমে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে। অন্যদিকে হামাস ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এই পরিকল্পনার বাস্তবায়ন অনিশ্চিত রয়ে গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি স্কুলের শিশুরা রুশ বাহিনীর অব্যাহত হামলার কারণে এখন প্রায়শই 1,000 ব্যক্তির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল আশ্রয় কেন্দ্রে ক্লাস করছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 600 শিক্ষার্থীর অধ্যয়নরত স্কুলে গত বছরের শেষে আশ্রয় কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। বিমান প্রতিরক্ষার সতর্কতা জারি হওয়া মাত্র শিক্ষার্থীরা ও শিক্ষকরা তাৎক্ষণিকভাবে সেখানে সরে যান। আশ্রয় কেন্দ্রটি ডেস্ক ও চেয়ার দিয়ে কয়েকটি ভাগে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা সেখানে ক্লাস করার পাশাপাশি শরীরচর্চাও করতে পারে। নিকটবর্তী এলাকায় বসবাসকারী লোকজন ও নার্সারি স্কুলের শিশুরাও স্থাপনাটি ব্যবহার করতে পারে। স্থানীয়রা বলছেন, ক্রমশ তীব্র হয়ে আসা রুশ হামলার মুখে এটি একটি অপরিহার্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে। 32 বছর বয়সী এক মা বলেছেন, এই আশ্রয় কেন্দ্রটি ব্যবহারকারী হচ্ছে সর্বোত্তম বিকল্প, কেননা এখানে তার সন্তান নিরাপদ থাকার পাশাপাশি উন্নত শিক্ষাও পাচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধ না থাকলে একটি সাধারণ স্কুলে স্বাভাবিক ক্লাসই অভিভাবকরা অবশ্যই পছন্দ করতেন। স্কুলের অধ্যক্ষ বলেছেন, এই আশ্রয় কেন্দ্রটি শিশুরা কেবল পড়াশোনার জন্যই নয়, একই সাথে সামাজিক মেলামেশার জন্য ব্যবহার করতে পারে বলে স্থাপনাটি তাদের মানসিকভাবেও সাহায্য করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।